0: একটা রামরা রামরা সন্দেশ আঁকা ওই নয় তো পাঠপ্ল চার মেগা হাউস রেডিও আদি খোলে
1: नमस्कार म देवीराम पराजुली जिरे खोर्सानी को बोगलायो तपाई यतिखेर सुन्दै हुनुहुन्छ आदि खोला एफएम 105.4 मेगाहर्ज।